0: Wa. Ja, Zikretera. En dat was dus van Mohammed Irfan. En in de tussentijd heb ik ook alweer wat appjes ontvangen. Het is 7:15 nu in de uitzending van Ujala Radio. En ja, we hebben het ook allemaal gehoord over het weer, hè. Dat wordt vandaag weer lenteachtig. Tenminste, de mensen die al lang naar Ujala Radio luisteren, die hebben het zeker ook wel kunnen horen. Het is nu ongeveer een graadje of 6-7. En of dat zo blijft, nou, dat zal dus een beetje veranderen. We hebben wel zon en ook nog wolkenvelden, dus we hebben een afwisseling daarvan. En regen hoeven we niet te verwachten, maar het wordt wel tussen de 15 en 19 graden. Dus dat voelt wel inderdaad alsof het helemaal lente- of zomersachtig weer is. De appjes heb ik inmiddels ook binnengekregen. Gaan we strakjes aandacht aan besteden. We gaan nu richting de 90s. Te beginnen met deze van The Tiger of Bengal. Dat is niemand minder dan Kumar Sanu, hè. Uit de film Pyar To Hona Hai Tha. En dan begin ik met deze song. Jab kisi ki taraf dil jhukne lage.
1: Shekhar, kya tumne kabhi kisi se pyar kiya hai?
2: हाँ, मैं एक लड़की, बिल्कुल तुम्हारे जैसे, बहुत सुंदर, बहुत भोली और थोड़ी पागल भी, लेकिन मेरे प्यार की खबर सिर्फ मेरे दिल को है।
1: उसे बताया क्यों नहीं?
2: यह प्यार भी अजीब चीज है संजना। जहां इकरार की पूरी उम्मीद हो, वहां भी दिल कहने से डरता है। और मुझे तो इनकार का पूरा यकीन है। तुम ही कहो, उसे कैसे बताऊं? वो किसी और को चाहती है, बहुत चाहती है।

Uja Lars Koffietjai Middagshow. Je is Armke Jarahe. Zometeen de headlines van de dag. En 60 seconden missen met jou. Met Jan Tahoen. Ik weet natuurlijk dat er een heleboel mensen zitten te wachten op Koffietjai Middagshow. En dit is jouw moment. Blijf rustig in de drukte. Blijf nieuwsgierig naar de wereld. En neem vandaag dat moment voor jezelf met Koffietjai. हमने नीला की ढेर जने के नाम नताशा है कि ना हम लोग के गमेंशाप में ढेर जने के नाम नताशा जो हैगा अगर आप नताशा हैत तो ये गनवा तोर खातिन हैगा

0: तेरे 12 बज गए हैं
1: कितने भी तू कर ले सितम
2: हंस हंस के सहेंगे हम
0: और हम जैसे बोलीला वक्त की कितना बजल है या अदमियत जुड़ते आ गई हैं स्टूडियो में What on timing Goedemiddag, goedemiddag, goedemiddag. Wat een mooie dag is het vandaag.
3: Beautiful, beautiful. Hè? Beautiful. Maar wij houden van het leven.
0: Ja, wij houden zeker van het leven. Wij houden van Ujala.
3: Chahidja.
0: Ujala, hi Ujala.
3: Wij maken wat dingen mee hè, in ons leven, Lloyd.
0: Oh, nabol. Maar goed, dat is het leven. Hè. Als je niks meemaakt, dan is het saai hoor.
3: Dan is het heel saai, maar je moet de moed erin houden. Dus zeg Jonchi Hoiga.
0: Na ghabriye.
3: Leven gaat door, morgen schijnt de zon weer.
0: Hamlok Batina.
3: Nee, maar zo is het. Hamlok Batina. Hamlok Upar bhi kuch na kuch parega.
0: Altijd.
3: Dat je denkt van, ja, moet mij dat overkomen?
0: Inderdaad.
3: Of sabse jada tor upar parega. सबसे ज्यादा तो
0: हमें चाहे अपन हाथ दिखवाए के शेखर हमें चाहे दिखवावे के
3: हम
0: दिखवावे के परिगा हमें
3: हम तो के झारब है हम तो के बॉय
0: हमें हमें ढेर ग्रह हैगा हमें ग्रहवाली कार्य के परिगा
3: हां हमें को वासी करबे हम हमें को वासी करबे तो ग्रह शांति करबे हम लोग हंसी लालोइत मैं जाने कितना आदमी करवावेगा
0: या ढेर हम जाने तो हमरो कर
3: ना डरिए तो हम करबे सोसो में हम पैसा ना लेबे
0: और कौन पानी से तो हमें नहवाइए तू कौन वासी दिए
3: तो कौन जोन हम झारबे बकीर
0: क्रैकल वाटर कौन वाटर है
3: ना हम तो के बेसम से झारबे बेसम से बड़का सीख के झारू से तो के झारबे
0: नीत मत से है हम ना मायला बड़काए बताए उजाला के बारे में हम जहां जाले रास्ता पे चल लिया आदमी ने हम लोग के हमें आल्टेड आंसप्रेक रहे फॉर ए हम तो के सुनत रही एंड Die mensen krijgen meteen een lach op hun gezicht.
3: Het is wel gezellig. Het is wel leuk om dat te horen ook. Hè?
0: Ja, zeker.
3: Dari hamlok jaila. Gali gali hamlok jaila. Na dari dari. Gali gali.
0: Gali gali. Kona kona me hamlok jaila. Dorpu me hamlok jaila.
3: Ay, maar mensen willen je ontmoeten. Nou, mensen niet. Vrouwen willen jou ontmoeten.
0: Ja.
3: Nou, mooi zeggen.
0: Zeker.
3: Hij zei het. Chowna. Hij zei het. Chowna.
0: Dus kan je hem ook live uitzending met Bolletriki Almere met aangelegd leggen, datacenter mee. En vandaag zijn de storingen bij de universiteiten, huisartsenpraktijken.
3: Hamlok snel, Bati, echt waar.
0: Hamlok in Nieuwswa, dan komt NOS en al die anderen. Dan komen ze uitgebreid.
3: Wij zijn echte nieuwsmakers.
0: Zeker.
3: Dus jij Ujala Radio Kesunega, je gaat een koffie en chai Kesunega. Je loopt altijd voor, je loopt nooit achter.
0: En je wordt slimmer.
3: इतना चलाक हो जाइए बकीर हम का बोलिए इतना चलाक हो जाइए वक्त एफ हम कॉफी को अंतरान मारे खेप खेन ओंदर लेखर लोई हमें चाहिए को ओंदर लेखर यहाँ पे यानी तो तफरवा तो
0: और
3: तफरवा एकदम बस खाते हो जाइए
0: नहीं नहीं मोर्चू ना चाहिए ओके जीवन
3: क्या यहाँ फर प्लाट्स करी इस बच्ची जीवन हमारे तफरवा पे लोई
0: हमने नहीं कहा हमने तो
3: इतना मोई तफरा इतना मोई तफरा सुना दुआ सांदी से क्या करी इस बार बिना बिना बिना तुस्ते में
0: Het is nog alles zo'n soort is het moeilijk naken, maar echt waar.
3: Nou, echt, nou, Paglan, de koffie sleur op. Vast onderdeel.
0: Koffie, hem lukken vast onderdeel.
3: Hoor jij, we zijn een beetje gek. Maar laat ons een beetje gek zijn, Lloyd.
0: Ja, natuurlijk moet je een beetje gek zijn.
3: Het niet doen, behoed serieus, maar ik neem die mensen niet serieus, die te serieus zijn.
0: Als je te serieus bent, Dan
3: neem ik je niet serieus, hè? Dus vooral is het zo na.
0: Je komt de dag niet door dan met serieuze mensen, hè?
3: Nou, die mensen zijn saai, hoor.
0: Ik heb het niet gezegd, toen ze het eigenlijk bij jij, kan niet bij baat bij jij, kan wel bij jij, ik bouw. Dan denk je van, हम एक बात सुनी कि हम भाग जाएंगे यहाँ से है?
3: नहीं सोविसत सोविसत हो लोग त्रोंस त्रोंस आदमी पगलाईपन करेगा ज्यादा दुनिया में
0: पगलाईपन
3: हमें दुई गो चीज ऑफ फल भाई लेगा न और ज्यादा अच्छा और ज्यादा मत दुई गो चीज के ऊपर मांगला बतियाई तो से आज कॉफी एंड चाय में त्रोंस आज हमें समय है अच्छा
0: तो के समय है अच्छा तो जब तो के समय है
3: नौ फम में अंदर ब्रेक करेंगे बम
0: ओके ना तो के हम ऑफ कप करेंगे आज ओके ओके ओके
3: हमें सब समय है आज
0: सब समय है समय समय के
3: पूरा पूरा समय है दोस्त लाओ शुरू करी ई बतिया से हम
0: हाँ
3: एगो छोटा बात है गा
0: हाँ, हाँ,
3: मां हम देखली बाती एगो बर्रेख में
0: हाँ
3: कि बुद्धिस्त
0: या
3: वक्ती इन बर्रेख तो आई फोकोज ले अपन खाती
0: हाँ,
3: तो ऐ द मुते वेल इफ द दिंग ऐ सते
0: या या या या या या या
3: तो सब खलो इतन सुनाई गा यार दोस्त एगो रोबोट समान बनाइस बा
0: हाँ
3: एगो रोबोट एगो मेंस रोबोट
0: या या
3: En die is toegetreden tot het boeddhisme.
0: Hé? Boeddhisme. Robotwa?
3: Als een monnik.
0: Hé?
3: Hoe vind je die?
0: Ja, maar het moet niet gekker worden, hè?
3: Dus die robot, die loopt er naartoe en hij is toegetreden. En ook een naam, hij gaat Gabi.
0: Gabi?
3: G-A-B-I. Oké, ik een naam rakjes, waar ze samen bij. Ik een malapa in huis, hè?
0: Acha? Maar
3: Ere monnik. Hij wordt een ere monnik.
0: Een robot. Maar wat heb je aan die robot?
3: Ik begrijp er helemaal niks meer van.
0: Maar oké, ik baar
3: En ze gaan ja? proberen om een eeuwenoude traditie dus, eeuwenoude geloof, John Heiga, om die actueel te houden. Maar dan maken ze gebruik van een robot.
0: Ah.
3: Het schiet wel een beetje door, hè, Lloyd?
0: Dat schiet helemaal
3: dus dat
0: door.
3: Dus dat is een robot in gewaad, hè, kleding, van de boeddhisten.
0: Ook sowieso kaal, Heiga, dus ja, hè?
3: Ha. Oké, probleem wou naar jou ook nooit te scheren. Maar een robot dus wordt een soort eremonnik
0: ja.
3: in het boeddhisme.
0: Ik, ja.
3: Hey, ik kan hier niet bij.
0: Nee, ik ook niet. Hamaan moet je soms te behaar gaan.
3: Hamaan samjeke moeite hij gaat iets was. Maar ik zie het echt gebeuren.
0: Ja.
3: Ik zie hier de beelden. Ik zie dat die monniken voor hem klappen.
0: Ja.
3: Ik zie dat hij geïnstalleerd wordt.
0: Ja.
3: En hij wordt een eremonnik.
0: Ja, een eremonnik. Dus, no.
3: Ik vind het boeddhisme wel heel leuk en heel mooi. Maar dit gaat een beetje te ver.
0: Ja,
3: Tukas Ortega.
0: Nee, dit gaat te ver. Want kijk, robot Wakke, die moet je van tijd tot tijd updaten. Met nieuwe informatie voorzien. Niet ooit iets wat herhaalkelijker. Dus ja, hoe kan dit? Ja, ik snap het niet.
3: Maar zie jij een pandit of een molbi?
0: Na toch?
3: Als een robot? Nee toch?
0: Nee, natuurlijk
3: Het moet toch een mens van vlees en bloed zijn?
0: Tuurlijk.
3: Dat is nou typisch iemand toch, die contact moet maken, die verbinding moet leggen met God.
0: Ja,
3: met,
0: zeker.
3: Met iemand daarboven.
0: Ja.
3: Maar dat kan toch geen robot zijn, Lloyd? Ja, het klopt toch niet?
0: Het is
3: Hama Muriana moeike manke. Hama Muriana samakpawe.
0: Dus dan gaan we een popje bestellen. Een robot popje. Tot hoe wil ik Hama Muriana kamahega?
3: Nou, door aurat wel hoi ze keiga. Dat kan ik nog begrijpen, Lloyd. Tenminste toch een risico naar hier op kinderen. Kleine Lloydjes komen dan niet.
0: Oh, maar sabbat zo niet gaan.
3: Direct. Jij bent nooit meer alimentatie kwijt.
0: Nee, ook dat niet. Jontje hamame, Jontje bolen, sabkariga, maar ik had
3: in. Dus in jouw geval zou ik het begrijpen. Maar een pandit vervangen door een robot?
0: Nee, dat kan niet. Dat kan niet.
3: Een robot pandit kan toch niet, Lloyd?
0: Nee. Kan
3: dat idee alleen al is toch... En iemand heeft dat dus bedacht en uitgevoerd.
0: Maar KHPB, in welk land?
3: Nee, boeddhisten land. Thailand, Vietnam. Hamna Padli Moise, Kondis. Maar ik heb het voorbij zien komen. Maar dat zie je echt een robot, joh.
0: Ja.
3: Gewoon een mensrobot. En die dat...
0: Admiro Kimurina kan maken. Nou ja, laten we daarom maar houden. Hamar Samad Sebahar. Ik snap het ook niet. Dus, nou ja...
3: Zo nee, dat is het iets Hamar Samad Sebahar.
0: Ik hoor het iets, hè.
3: Maar het is meer een vraag, hoor.
0: Maar kan je zeggen, Samad
3: Sebahar? Ik kan hem ook retorisch stellen.
0: Retorisch?
3: Maar het hoorde hem lekker, hè.
0: Maar toch Samad Sebahar. Maar
3: open vraag. Open vraag. Aanschalke dunia me, purana zamana me, Lloyd. दस चीजवा ऐसे रहा पुराना जमाना हमारे माए बाप के जमाना में बहुत दिन के बाद 100 यार तरह के बाद वन मैन ओल्डर सोडन यू 100 यार ओल्ड सेन
0: या
3: ऑनगेफेर इट्स ओल्डर सेल्फ्स अगर जजिए समन दस उस समय पे ऐसे रहा दस हेल्प फिर किंड्र क्रेग
0: या
3: सब कोई कह रहा है 10 लड़कन होंगे फिर है हमारे माए बाप के 11 लड़कन रहा
0: या मा उटे मो पे ना रहा तो फोर बहुत स्मिदल एंड
3: हम उस समय पे नॉर्मल रहा तो इधर ही ना थे हेल्पफुल केंद्र
0: या ये हम देख
3: साउंड सो सम मेंस सम मेंस हैड मोर देयर फ्राउ
0: ook dat maar je had ook niet maar je had ook toen de tijd ook niet zoveel te doen hè
3: ja maar die hadden nog meer kinderen
0: ha, ha, ha.
3: Maar dat jaar oud zijn
0: ja
3: ongeveer iets ouder zelfs als je die het samen dus hoe samen je is er had dat je heel veel kinderen kreeg
0: ja ja
3: sap koi keer had 10 lerken ongeveer hè हमारे माए बाप के 11 लड़कन रहा
0: या मा उटे मो पे ना रहा तो फोर बहुत स्मिदल एंड
3: हम उस समय पे नॉर्मल रहा तो इधर ही ना थे हेल्पफुल केंद्र
0: या ये हम देख साउंड सो
3: सम मेंस सम मेंस हैड मोर देयर फ्राउ
0: ook dat maar je had ook niet maar je had ook toen de tijd ook niet zoveel te doen hè
3: ja maar die hadden nog meer kinderen